শুনি ফেলং গিতো এচি আমার রঙর মেলা গেয়ে অভি কুমার আরো থাকে তে আরো কিনে শুনি বেতে যাবংগে অভি কুমার চাকমা গে গান সে গীত লোদে হনজনের এ যুগ দন নতেলে গীত কে শুনিবং